0: இருக்கிறாங்க. কারণ দেখাতে ওরকম গাড়িটা ঠাকুর গাড়ি জাতনিক আউটডা করতেছি মাল্টুটা মানে কি ও আসলে ছুটি গো মানে খাও টাকা নেই তিন মেয়াদ তা কুয়াকে চেষ্টা মানে যে আর ওটা মাথা মানে মাকে আর ওটা মাথা যা তা কুয়াকে চেষ্টা করতে ও মানে মাকে আর ওটা মাথা কুকিয়া যা ওটা টাকা আমি তিন মেয়াদ তা আমি চেয়েছ কুকিয়া যা ওটা টাকা আমি থাকতো আর মাথা মানে পুজো একটা বদলিয়া গেল একটু ঠিক নুটা নেই বদলিয়া দু ঠিক মানে ওটা মাথা কুকিয়া যা ওখান থেকে ছুটি চাই মানে রাখতাম ফিরে শুরু রাখা আর ওখান থেকে মাথায় যা ঠিক মেয়ারে মানে যখন যুগে কেন ওই জুটা মাক কুয়া কেন ওই চকটাই কুয়া মানে মাকে আর রাখো জুটি আমার তো বাকি উঠলে চমাক কুয়া আমরা মানে আর ওর হাতটা মাথা তাই মাকটা সুমার কাল বাক্সের মাকা কুয়াকার সকালে আসু গেছে ও উমে যাবে মানে তোমার যদি গুরু মে দেখা গেল ঠিক ওখানে গরু রাখার থাকলো কি গরু যাচ্ছি আর ও হাতটা মাথা মানে যে আর ও হাতটা মাথা মানে টাকার থাকতো আর ওর ওখানে অক্ষর তোমার তো আমার চুনো একটিন সেন বুঝো আমরা তো মানুষ মানে
1: Mari kasih kiamat
0: waxtaaru gi di dox ci man ratti wi man